হামে এখানে আল্লাহ আলুকং কর্মা গোয়ালে বিহিন্দু তিয়াবা মিহুং কাফিরুই কামাট্টাকাই আদি একলাঙ্গে শরীক কুরা হিন্দু তিয়াবা মিহুং একমং ইমাম বা কামাট্টাকাই ফাহে হকুম কুরবুম বনি এম্মে মাথুরি এম্মে আজমেত্তরি আল্লাহ শেহ।

বাগা এটা সাথেক বুদ বেহেটিফা হরি দুনিয়া অতি ইসলাহি ইংগিলা বকা বেনু বেফা তেদুয়েরি মুসলিহাকা এদি এদি শায়রুন্না হাকিমুন্না রাহিবুঙ্গে দুলুম নবীয়েগে খবরত আন্নামুন দিয়া ইন্তিজার তক করে উনু মাগিন দুয়স্তকে নুয়নিস কুরাইশ ওয়ংহাগে সাহিবা মাই মুহাম্মদ গফানু নবী কামাগেন ফুনু ওয়াফি ইসলাম দিন এলান করবি আলগন মিঙ্গে মান নবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাম মাতিবেরিন দায়কুম দে দুনিয়েগে ফালাহা কামিয়াব ইদেনামা ইলাইফানু গেনস্তেবি শরিয়াত তাবাউমা গোওয়ালেবি ইসলামী শরিয়া বাওয়ালেবুনি ইনসানাগে দুনিয়াবি হায়া বাজ্জেবি কুরমাশা উখরাবি হায়াতগে ফালাহা মগুদাক্কা নূরেগে গতগাওয়িসমে আদি এ মাতিবেরি শরিয়াতকি ওয়াকি জামাআতকা নুয়াত ওয়াকি কওমকা নুয়াত ওয়াকি জিনসকা বাওয়ালেবুনু শরিয়াতেন্নু এই এমমেহা ইনসানুনশা জিন্নি নাবস শরিয়াতে মাবিকেমওয়া হিদায়াতুগে নূরে আলিগাদা দম্মরে মাইং আল্লাহু ওয়াহী কুরওয়াফাওয়া বাসফুলেকে মানাগাবে এ মিস্তাকুননে তিয়াবামি হুঙ্গে বেরি রাসকালাঙ্গ হযরতুন তিয়াবামি হুঙ্গে গাতা ওয়াযাকা হিতাকুগাওয়া বলিতাকা শিফায়কা মুমিন তাকুন্না তেদুমাগাকা রহমতে আতুয়েজ্জিকাং কাটাবারে

আদি বিমুগা দাতুর ফতুরুক এউরেঙ্গে কুরিং উলুনু মি হুঙ্গে নিমুমি খোম ফাদে কুং খাং ফাহে এউরেন নুবলানি হিয়ে এউরেন নবুরে বারুগদ আদি বিমুগা এউরেঙ্গে আসরুত ভারুগদ বয়কুকমগা এউরেন এ বাহি কুরিং উলুনু মি হুম বুয়ে ফাহে এউরেঙ্গে ফাফতগে সবু আল্লাহ এউরেন হালাকু করবি আদি আল্লাহগে আজাবন রক্ষাতের কদ্দেনে এককুয়েস এউরেন কন্নুয়ে।

0: قال رسول الله صلى الله عليه وسلم خير الناس من طال عمره وحسن عمله رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে মিস্তকুম কুরে এমমে হেও মিহকি এনাগে উমর দিগুমায়কু এনাগে আমল ওয়েস রাঙ্গালু মিহায়
2: মিদি বিরাজ জেগড় হাইগড়ি সালিস এমিনিট গমিগেনস্তেনি ঈশান মাদওয়গুতকে বাঙ্গিয়া বাঙ্গিদুয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে হিতুগা কীরিতে কুরআন মিমবারে দসওয়েফা নুয়া মিহেগ্গে মিসালাকি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: মি দিবিরাজেগড় দিবিরাজেগড় হাতরুগড়ি সালে তিমিনট গমিগিনিস্তেনি মিরেগে ফাতিজ নামাদ ওগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিদোয়া
3: আল্লাহু আকবার আল্লাহ